আংবু চিক চোনা সুদু লিউ চি নি লিউ তিনবা চি তিন হাসাম সি চিক তে চেম সিং সে চেম নে চি সু তোন দাকা চিক সেন বাকা বিশু লিউ চি নি লিউ কেবা চি তে তাপ কেনপ চি সে চেম নে সেদার থংয়া চিক তাপ তে তিন হাসাম সি সে চেম নে চিৎ বাকা বিশু লিউ চি নি লিউ কুবা চি ইয়াবা চি সেদার থংয়া পিনেদা শেংনা নেঙা জাগার শার চৌগা শেংনা নেঙা চিক থরচুর কাছি ফিপচু ইন মা কানো খ্যামসু লিউ চিৎ নি লিউ চুবা চি চিক লোম নাং পিনে শেংনা নেঙা সুগু চি টং এজি তুম হাশাম তাপ সুর সং রোদক লিউ চিৎ নি লিউ চুক চি বা চি তুম হাশাম দে তাপ পিনে দোলবা পুনে লাগা ব্রাগে ওই চুক তা কাঞ্জে চিক বিশুক তা লিউ চিৎ নি লিউ চিংনে চি লাসে গেপ উচুমার খ্যাম ফেবিয়া চি ইউ পিএম চেন না ফেবিয়া চি ইউ পিএম চেন কু গেপ নাঙু লিউ চিৎ নি লিউ চিং সুম চি সেম লাইচি কুসা এ চি খ্যাম ফেবিয়া চি কাইকেমে খ্যাম সুম শের ফেবিয়া চি সুতাল ইউ পিএম চেন না ফেবিয়া বিনে সেজে রাসুক লিউ চিৎ নি লিউ চিবলি চি লাসে গেপ সি আয়া দুম হাসাম থুয়ুক লিউ চিৎ নি এজি কে লিউ চিলেন চি লাসে গেপ নি বেরিয়ার ইউ মানে গঙ্গা ইয়ার ফেবিয়া ইয়াব কলাম জি তুম হাজাম সে চোনা ছুই নিউ নো বি চঙ্গাং ছুর সংয়া জি বেদাং পাং মিসে নি গেপ নি লম না ইয়ং জো চি কি পিয়া হুক লিউ চিত নি ইয়াবদা লিউ চিত মোট চি উজিন নি তা জুসু জে তা ড্র সাম নাম ধর গো চু ইউ জে না তা জে ছেবর চেব ইন না তা না তা জে তা ইউ খেবর চেন থি সে চি নাম ধর ব্রিগেন বিনাং সে চি উয়া না তা জি ব্রি লুক সে দি নম্বর ই সি নি ইন না নামা শিরি কালা চাটায়া ওম পোদা লাইয়ে নেচনে তামি জাঙ্গু লে ঠুংসিং তামি ইয়ে ড্রোয়ার ড্রমা খরচে শেষ লাদাম লামি চেবেঙ্গি সাবজি পেম লাইটুনে ফোম্ব কুনলে ড্রজামা ড্রমা ইমলা ছাছেলো সে ছেবর চেবে উন সুই দে কাপ্তেন খান্ড্রু বুম ড্রোয়া সামনে নামধার লেছেন তুমপুর চেবে থমার নে তা উৎনাদা চে ড্রজাম নামধার প্রি নাঙ্গান চিগি বিনা নাদা চে জিজুন ড্রমা সা এচি সোরতাপিয়া ইচে সা ছে তো প্রথম অঙ্গদিনি উচু ইয়াকোসু জুমজে সি ইং না জুমজেন থিচি খান্ডুবু মোটর সামোচি ইচি চিজুন ড্রমক টুপু ইনু হাগো ইউক থিনিং জুমজে ইব অঙ্গদো থি তা বিনা নাতান জিতেন বনা লেগাসি না না দা জে লাশি ছবু ফুইয়া ছা ছবু ফুইয়া জি লেগলাম দু জুয়ু তোগা ইয়ার নাং দো অঙ্গদো চি বিনা ড্র সামো নাম ধার চি ব্রিয়ুক হোগা চি বারছে মারি ইউক নিং প্রিয়া থার চিনু রয়ুক দন্দাকা এই চিজুন রমেশা এই সা ছে গোসু ইয়াদি ইনুছন তাও জুমার চে তা লিউ দাংপুচি গোচু ইউ চি লিউ দাংপুচি ইং না ট্রবাসাম ইউম ট্রামসে চে মানে ও চি সা চিক দা মিরিন নেমি গু নাম দা তং নিং চি কুঠু লিউ চিৎ নি ট্রামসে চে মে মিলাম সামলু দাং ট্রবাসাম কু দাম্বি লিউ দেয়াং নিংম আই দুই কি মি নাম ছে থুংসিং সে লো গে ইু থুব লে দেনে লো নি ছে দাং তং দে মোদি গে তেমবা নুবালে দি দু ছে ইসি গে খান্ডোমে চাউয়ে দাং টিঙ্গার কি কু ফুবে নামে সেমজেন নামলা চেন কি জিবে এটি ড্র সামদা মাতাম তেন হুগমার মি ইুগামার মে ফিফতে না সে দা ফেপুক থাকবে গায়া থি সি নাম ইয়ে না দা ফেপ কোসু কুমসেন কোসোবা ফেপুক থাকা চি কংবা সে আছে গায়া সিগু ইয়ে না নাদা চি চিক দা আদাম চিক দিন মি ইউ ছো চিক জম্বুলিং নিয়াং ছো মি কাম্বো চিক ছে তা কাঞ্চে লে নিং মাই নি দা দুচু নে মি কু থা কো দুচু টুকু চিক ছে ইনে ছে গে সু ইউ টেন মনু এ চিক পে সেম জে না থর চুর চিক শেদ ছা দাং খং রু মা গে ইয়া উয়া সুগু এ চিক দা ছে রিং সুগু রা ইয়া না চিক ছে লো গ্যা দি লে লা সুগু মা দে ইউ কাঞ্চে লা দা দুচু দি না দা সাং গে চুম নেন দে কংবো চো ইয়া তো মে তং দা থি নিং আপজে গে দুঙ্গো তো ঠিকা এজি মুতি একবনাং তেমবনাং নুয়া চিক সাংগি তেমবনে মিজো দারিয়া ইচ মদো তুচি ঠিকা এই ইসি খান্ডুমা সি চিক তা ইয়ার খান্ডুলিং মারতা চিক নাদান চমলিং আচিক ইয়া তাঙ্গো নিং সায়া খে গুরুবুবু নে আমার এজি সেমজে না সেমার সি নাং বুরা নিউঙ্গো তো আ সিকবুলা কেদিন দি সিগু ইনে না চিক দেন গি খামসু তুবি তেমবা জম্বুচি দারসিং গেবে নে দুই সাংবুর দুজাং ইউ মানে কং সে জবাদির ছুই গি ট্রামাদার কিন্তু গি দে মাসু থুব লাথুজি ছিম্ব কম মিশে সুমা ইগি টুমা টে মিশে সিং সেমজেন নাম আদা